কেটে ধা ধা ধা তা কেটে ধা তাকে তেরে কেটে থাকে ধা কেটে থাকে তা কেটে থাকে ধা কেটে থাকে তা কেটে থাকে গদ্দি কেটে থাক তেরে কেটে থাক গদি কিনে ধাতি ধা